ইয়ান আকাশবাণী শিলং, আছে খবর রাং। নংরুম হিলস নি দরবার স্নং ব্লিংকিট খো রাবানিও আদোকো দোকান ডাকে ছাগপরাংকো নুস্থো খাগেন ইনগপা খাতা খো রাকেন জিগালাতা আরো ইয়ান পাতেসা উয়া বিয়াপো সুংদুংগপা মান্দিরাং না নামগিনিকো অনগেন উনিগমন ইয়া কোম্পানি খো রাবানি মামংবা নুস্থো উংজাওয়া ইনে খবর না ফারাগাতা সুংনি স্কোথং বা হেডম্যান পান্তলি না রিং নিয়াগানানি গতা দরবারনি গতা গমক জাতরং না নামগিনি খো ওটনা গতা স্কা আরো ছিংনি স্কাংপা জাখু গাআনি বা ওংআ ইনে বা উয়া গানাঙা হা চা আলো ইয়া বিয়াপরাং ও সুংদংগপা মান্দেরাং লাকটোক মাং না বাতা আরো পাকবাতান আথং থং না সালান্তিও হাজিরা খাম খে ছাগপারং ওয়া উনিগমন ব্লিংকেট ওয়ামাং না খোমা দামো বস্তুরং কো উনি জাঙ্গি ছাঙানিও আলছু বাতাতকেন নেবা ওয়া গানাঙা হা ব্লিংকেট সালান্তিও জাখাল না নাঙ্গপা বস্তুরং কো খুরি পারসেন নি গতা খোমিয়ে দামো উনা জিয়ান সাকান্তি মান্দেরাং না নামগনি উগেন নেবা ওয়া জানাপাঙা হা নারী নিয়াগানা নিগতা ব্লিংকেট খো রাবানা আরো নংরিম হিল ও দোকান খো দোনে গপনছি না বসুরাং খো সাপ্লাই খাটনা গতা লোকাল নি বাদং ছিওয়ালানি ছাগপা মেছক বাক্সা কোম্পানি নংরুম মে খাম খো খাছিনা এক্সিকিউটিভ কমিটি রুউতা ছানছিয়ানি জামানো নো অবজেকশন সার্টিফিকেট খো ওনাহা এনেবা উয়া খবর রাসংপরাং না ফারাগাতাহা বিশপ জর্জ মামল লসরি নি সিয়ানি বলসি গনি গাপানি গো মানিয়ানি উখো মান্দে রাফল স্খানা ওয়ালবাক্রে জংশন উনি হোলি ক্রস হসপিটাল ওনা টাকাঙ্গপা রামাকো বিশপ জর্জ মামল লসরি রোড এনে ফারাগাতেন বা সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর হাউসিং মিনিস্টার মার্কুস অ্যান্ড মারাক চি উয়া রামাকো অপ্রাকাতা হা চুরানি সেন্ট লুক চার্চ ওয়াবাকরে ওথুরা ডিওসিস নি ছাম বিশপ নি সিয়ানি গনি গপা বলসি কাপানি খো মানিয়ানিও চুরা ডিওসিস নি বিশপ এন্ড্রিউ আরমারাক এক্সিলারি বিশপ জোস চিরাখাল সরকারি অফিসিয়াল রং ফামোরং থরম খুদলগপা রং আরো বেবির আরমস খারং বাক রং হা প্রোগ্রাম ও বিশপ এন্ড্রিউ আরমারাক বিশপ জর্জ মামলসরি সাগি নি টংসা মাংখ্রং আরো সে দনগপা রংপ্লেং খো অপ্রাকাহা বিশপ মামালাসরি গারো হিলস আজাও গিসিকনি গতাসান ওংজা লেখা ফোরা সংসাল আরো আনসেং বালজোকানি খো ওনানি আবারংবা উনি জাঙ্গিনি ছাঙা গমক উনি জাঙ্গি ছাঙা গমক ওনখাঙে জাঙ্গজিকে ওনাঙাহা বিশপ জর্জ মালসেরি নি আদোকনি মান্দেরাংনি জাঙ্গি ছাঙানিও ওনগলানি না উখো মান্দে রাফলস খানা মুকসুঙানিও রামা রামাকো উনি বিমু জনাহা বিশপ সাগি বলসি খোগ্রুচ্ছেদ না ছুরানি ডিওসিস না নামগপা খামরাংকো ডাকমি সোকাঙাহা উয়া মান্দেরাংনি গিসুক নিগতা জাঙ্গি ছাংনা দল্লা মংমাংসান উজা ইন্দি বা ইডুকেশন সানাবানানি আরো সংসালনি নামগনি না খাম খা খামরাংকো বা খাঙাহা ইন্ডিয়া আর বাংলাদেশ নি ট্রেড বডিস নি রিপ্রেজেন্টেটিভ রং মাজাল ল্যান্ড কাস্টমস স্টেশন নিগতা বাদুং চিওয়াল গ্রুকানি কো নামতাপাতনা মুকসুঙানিও আগান গ্রুকাঙা হা থমানিও বালাঙ্গজ চোনা পাথার আন্দনিকার গ্রুপ ক্যাম্পেনি গোজ শেলেট বাংলাদেশ নি মেম্বর রং উন বাক্সা ইউনাইটেড নিউ মাজাই এক্সপোর্টার্স নি রিপ্রেজেন্টেটিভ রং বাকো রাঙা হা বাংলাদেশ নি ডেলিগেশন কো এম ডি সাহেব উদ্দিন দলবাহা থমানিও বাদং চিওয়াল গ্রুকানি খো নামজাপাতনা রাগাতনাম নাঙ্গপা নিয়ামরাংকো নিয়ামরাংনি বিদংও ছানছিরমাহা ট্রেড বডিস থমানিও সীমা এরি গতা মামুং নিকনিকানি গ্রি থম থমে বাদং চিওয়াল গ্রুকানি খো জাকাংনা নাংনিকানি খো জানাপাঙাহা তাহলা তুমসুগমন খবরাঙ্কো ফরাইটেনি সময়ের মাছুতাহা খনালবা আপসান সময়ন সিমাং আছে খবরাঙ্কো খনাসোনাকাতা মানগেন খনা থমসুইংগবা সাকান্তিকোন মথেলা ইয়ান আকাশবাণী শিলং ওয়ালনাম।